0: श्रोताहरू, अबको क्रममा आकाशवाणीको कलकत्ता केन्द्रबाट समय प्रसारित गरी सुनाइरहेछौँ बङ्गला समाचार।
1: सुदीप বসু, এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা চলেছে। হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরানের সঙ্গে চুক্তি রূপায়ণের কাজ অনেকটাই গিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ দুটি খেলা। প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। অন্যদিকে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে কথা বলেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশ নেবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলোতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে মতবিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ।
2: Anchoring that is the relationship between the president and the prime minister. It's a personal relationship that dates back to the first administration when the president had a chance to visit here, and it has carried over into the second administration, and you can just see the connection between them, and I think that's incredibly important. It is. The connection between leaders is incredibly important. These are two very serious leaders that are focused not just on the short term but on the long term, and so I think that is important to note because it's a key part of the foundation of the relationship between our countries, and just in the past year we've seen
1: চলতি বছরের জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটিরও বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
3: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
1: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। এর মধ্যে 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী ও আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও জানা গেছে। একটি প্রতিবেদন।
4: সারা দেশের পাশাপাশি এবার এ রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক সংঘাতের জেরে সাধারণ মানুষকে আর কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে না। রাজ্যের গরিব মানুষ দেশের অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়তেন, এবার সেই পরিস্থিতির অবসান হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায়

0: অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে ভোট গণনা আজ। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা চলেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রশাসন সূত্রে খবর, গণনার জন্য মোট 19টি টেবিল রয়েছে। 21 রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলির সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলেছে, খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, গত এক সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তুলেছেন তিনি। আমেরিকার হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে পুলিশের পাল্টাগুলিতে ওই হামলাকারী প্রাণ হারিয়েছেন বলে খবর। জানা গেছে, 17 নম্বর স্ট্রিট এবং পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এর মাঝামাঝি এলাকায় এক ব্যক্তি হঠাৎ ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালাতে শুরু করে। জবাবে কর্তব্যরত পুলিশকর্মীরাও পাল্টা হামলা চালায়। হামলাকারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলার কারাকাসে এই প্রথমবার সামরিক মহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 23 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানীতে হামলা চালিয়ে দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন সেনা। ভেনেজুয়েলা কর্তৃপক্ষের দাবি, ওই দিনের হামলায় অন্তত 100 জন নিহত হন। এই ঘটনার পর এই প্রথম সেখানে মার্কিন সামরিক মহড়া অনুষ্ঠিত হল। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো এবং উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। এদিকে কঙ্গোয় ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। পাঞ্জাবের কাপুরথালা জেলে গতরাতে কয়েদি ও বিচারাধীন বন্দীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে জেল চত্বর। কারাগারের বেশ কিছু অংশে ব্যাপক ভাঙচুর চলে বলেও অভিযোগ উঠেছে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। আজ আইপিএল এ দুটি ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে দুপুর 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড গড়ে সোনা জিতেছেন গুরবিন্দর সিং সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাবেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।
2: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হো। প্রাদেশিক সমাচার দেবেন থাপাবাট শুনহোস। প্রথমমা মুখ্য সমাচার। পশ্চিম বঙ্গালমা আয়ুষ্মান ভারত যোজনা এসে বর্ষ জুলাইদেখি শুরু হুনেছ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নড্ডাসিত এক ভার্চুয়াল বৈঠক পছি হিজ কলকাতামা ইয়ো ঘোষণা গর্নুভয়ো। কলকাতাকো প্রসিদ্ধ সল্ট লেক স্টেডিয়াম বাইর নির্মাণ গরেকো এক বিবাদিত মূর্তিলাই তোড়িয়েকো ছ। সীমা সুরক্ষালাই লিয়ে ভারত র বঙ্গলাদেশ বিচ ফেরি একপটক তনাব উৎপন্ন ভয়েকো ছ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপিল পছি পশ্চিম বঙ্গাল শিক্ষা বিভাগ অধিকারীলাই ঘরবাটাই কাম গর্নে আদেশ দিয়েকো ছ। অনি মৌসম বিভাগলে অসম

0: लाल रोडिंगी को पुनर्नियुक्तिलाई स्वीकृति गरी आदेश जारी गर्यो। उनी 30 अप्रेलमा वाणिज्य तथा उद्योग र भूवर्ग तथा खानी विभागमा अतिरिक्त निर्देशकको पदबाट अवकाश लिने तयारीमा थिइन्, तर 1 मईमा उनी पुनर्नियुक्ति भइन्। उनलाई मुख्यमन्त्रीको विशेष कर्तव्य अधिकारी ओएसडी र पर्यटन विभागको निर्देशकको रूपमा दोहोरो जिम्मेवारी दिएको थियो। एमजेपीको विरोधपछि मुख्यमन्त्रीको ओएसडीको रूपमा मात्र उनको नियुक्तिलाई निरन्तरता दिने स्थानीय सरकारले निर्णय गर्यो। भारतीय जनता पार्टीका उम्मेद्वार देवांशु पाण्डले पश्चिम बंगालको फाल्टा विधानसभा सीट जिते। श्री पाण्डले आफ्ना निकटतम प्रतिद्वन्दी मार्क्सवादी कम्युनिष्ट पार्टीका उम्मेद्वार शम्भुनाथ कुर्मीलाई 1,09,000 भन्दा बढी मतले पराजित गरे। श्री कुर्मीले 40,600 भन्दा बढी मत प्राप्त गरेका छन्। पश्चिम बंगाल विधानसभा चुनावमा धाँधली भएपछि निर्वाचन आयोगले फाल्टामा पुनः मतदान गर्ने आदेश दिएको थियो। यस महिनाको 21 तारीकमा पुनः मतदान भएको थियो। नेपालमा लुम्बिनी विकास न्यायका उपाध्यक्ष डाक्टर लर्ख्याल लामालाई म्यानमार सरकारले प्रतिष्ठित धार्मिक उपाधि महासधम्म ज्योतिषको दर्जा प्रदान गरेको छ। नेपालका लागि म्यानमारका राजदूत उथान सेनले न्याग्युर पेल्युल लिङ मठमा आयोजित एउटा विशेष समारोहमा यो पुरस्कार प्रदान गर्नुभएको थियो। भारत, श्रीलंका, नेपाल र म्यानमारका प्रतिष्ठित व्यक्तित्वहरू उक्त समारोहमा उपस्थित थिए। डाक्टर लामालाई बौद्ध शिक्षा र सम्पदाको संरक्षण र प्रवर्धनमा निरन्तर योगदान पुर्याएकोमा सो सम्मान प्रदान गरिएको थियो। आज आईपीएल क्रिकेटमा 2 खेल भइरहेको छ। पहिलो खेल दिउँसो 3:30 बजेदेखि मुम्बई इण्डियन्स र राजस्थान रोयल्स बीच मुम्बई वाखडे स्टेडियममा खेलिरहेको छ। यस खेलमा राजस्थान रोयल्सले 206 लक्ष्य दिएको छ। दोस्रो खेल अघि साँझ 7 बजेदेखि कोलकाता नाइट राइडर्स र दिल्ली क्यापिटल्स बीच भइरहेको छ। हिजो खेलेको खेलमा पंजाब किङ्सले लखनऊ सुपर जायन्ट्सलाई पराजित गरेको थियो। अन्तमा मुख्य समाचार फेरि एकपल्ट। विदेश मन्त्री डाक्टर जयशंकर र अमेरिकी विदेश मन्त्री मार्को रुबेले नयाँ दिल्लीमा व्यापार, ऊर्जा, क्षेत्रीय सुरक्षा आदि जस्ता महत्वपूर्ण मुद्दाहरूबारे गरे छलफल। मन्त्री राजीव रंजन सिंहको अध्यक्षतामा भोलि मिजोरामको ऐजोलमा एउटा समीक्षात्मक बैठक बस्ने। केन्द्रीय शिक्षा मन्त्री धर्मेन्द्र प्रधानले सीबीएसईलाई दिनुभयो आईआईटी मद्रासका प्राध्यापक र प्राविधिक विज्ञहरूको टोली खटाउने निर्देशन। सिक्किम बन्यो आधिकारिक रूपमा ब्रह्मपुत्र बोर्डको पूर्णकालिक सदस्य। अनि डाक्टर रख्याल लामा म्यानमार सरकारको प्रतिष्ठित धार्मिक उपाधिद्वारा सम्मानित। आकाशवाणीबाट सुन्नु हुँदै थियो समाचार पूरा भयो।
1: সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে 1 জন পদ্মশ্রী পাচ্ছেন। আসি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
2: Secretary and I therefore welcomed the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
1: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময় আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মাইক রুবিও বলেন, ভারত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
3: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
1: রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের 4 সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই

0: সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026 পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনি এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশ চন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তার পুত্র কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
0: ভারতের আবহাওয়া দফতর IMD পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে 7:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে BJP বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
2: सबके लिए सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
2: अब तक इस योजना से 8,85,00,000 से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित 3 गारंटीड फायदों के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
4: समय यस बेला बेलुकीको 7:46 भइरहेछ र अब यहाँहरू समक्ष राखिरहेछु भुटानी गीत।